Samme tum kotumlu lorik sammepa, maitabi reactung no anita yaktung masir iklao, sammegen samlo tik tundungang waye. Sekhasan kan sammegen samlo re ningwa eat no kenten, ken minzi haren ningwa eat kebili ila, kira obanga. Ing sebung himlamnu ning sangjokara alla tangsa sapcheng tik tundung lopata, sapcheng let hamingwa. Men sam yapmi maki kebi baha. Hingman tangsep ke jok pasi lorik tang ba tangsep kon ayen yakpong ke kobem ba makhi bi singma wayem thimbe reyen kon makhi samdang tangsa pan pa melle kon tagang lotik tang ba pan sing ningwa sumte makhi in makhi o hingwa yak ya hingwa pong men sam thokkor menang atin hingwa thoksa makhi meni hingma men chuknen khelle chugle men sam thokko yek ba chat lung ya chat keja pa indo makhi pa masukte ani men sam ya miren koyemmo abangi makhi ke dongba we ya min makhi pi ima sukke de pa ke bongba thim sik po khe angwa togang akhen ya mi ha makhi mengho mare samsi yoming me boke kongo kerekle ningwa i te chok masuk me denen allo kara allo ko yemmo kon thik parikpa no ba yem si kere de angwa allo ba yemmo we ya mi somu i himmo makhi kusun wa poke ang yaduk wa re yang khong wa agara we ya mi makhi ke dong belle makhi pi mang khune koing man hingma sukke deppa কন্নুলে ইম্বা পান থে আং মেবং নেন আনি থকু কেয়াকপা মাখি ইন ওয়ে ইয়ামিন পি মেলে আনি থকিন নু বাপং কুসং মাখি পং নু তং দং কুসং সিকুম নিংওয়া পোসে কে খেনু তং দং ওয়ে ইয়ামিরেন কুসং কোহিংমন পি মা ইয়ারিক পা নো বা ইয়াম বক থে আং পং মা মেসুক নেন খেললে চুগলে আবাঙ্গি মাখি ইন ওয়ে হা পিরুম সিমাং খুনি হিংমন tangkum pirum sim khelle chogule ani ayen nang na thik ningwa chogi ang ningwa iti konin lothik tagera ningwa phu mangle kujok pen heke ba yam bakke atinin ani sigang kiyak pa makhi in email lung ba wa kha yanin we mana ha pi ma siang mang hang ha re ke e yam bakin chok mang মিংসো বা পং মা নু বা ইয়াম বক পং আল আনি পাংবে থাংবে ও আখেন ওয়েনছু হা আওয়া মেওয়া মাখি ওয়ে ইয়ামি হা পি ইমাসিল্লে আনি ও তুকলিং কেওয়া আবা মাখি হা ওয়ে হা আরে মেন্দেরুন খেললে চোগলে আনি নু বা পান থে সিকাং পং বা গর আনি মাখি পি ইমেললে সোময়ী হিম্মো খেন মাখি লেন মাখি সিগং থে দে পং মাবং থে ইয়দ ওয়া হা ইয়াক থে নু বা ফেম বা কেরেক ও মেমেতু খেন নাং লতি খোদেম আনি ইয়াং হং মা এ খো গি দেব পা ঠিক পারিক পা কন নাং নু বা পান খেল লে চুগলে আনি মাখি হা পি ইসিং মাং পিরুম সিমাং ওয়ে ইয়া মি হা রে হিং মন তাং সেপ চোগুম কিরা বা পান আইন মাখি ইয়াক পং গি কোবেম বা মাখি পি ইসিং মা ওয়াইম লেন কন নাম ভেউ কন তং সা সাপ চেং তিক তোন দুঙ্গ ওয়াইয়ে চুরে কন সাপ চেংলাম আমি খেমলা বা খেমলা মা রে সেখা সং নিংওয়া কে ইতা সি কুসিং কে নিতু মিলা কে রা বাঙ্গা নিং সং চো কর কন তং সা সাপ চেং ইন ভাগ মই নাপসুং আল্ল কন সামিগেন সামলো তিক তোন দুঙ্গ পাত্তা ইয়াম মু আং কন সামিগেন সামলো সামমে পাবুদাহং ইয়াকথুং ন নিতা ইয়াকথুং মাসি রে খুনি ইকলা ওয়া আনি ভাগর সামমেগেন সামলোলে আমে লুংমা সিগাং আল্লা লুংমা সিগাং থে পোখে কিরা বাপানিন ঘাম ভাগা খসামলো মলাম খেপসুমাং কুসিং নিতুম